0: অভাব আলো তাহেন মাথায় মা আর অঙ্গনওয়াড়ি খন্দ চেক কঙ্কা জমে নামা
1: অঙ্গনওয়াড়ি খন্দ ছতুয়া কই নামে আ গন্ডা কই নামে আ আর ওনা চে লড়ু কো কই মাহা কো কনা ওনা কো কো নামে আ অঙ্গনওয়াড়ি খন্দ
0: হই তা মানে নোয়া কো না গিদ্র বখরা
1: গেন হ্যাঁ
0: গেন হ্যাঁ আজ আয় লগন মা ওনে খালি হড়মো রে মায়াম তাহেন বখরা আয়রন বটিকা
1: কো
0: ওনা আজ আয় বখরা দো আর বাকি কত ক্যালসিয়াম কো এমান কো ওনা মনে হয় গিদ্র লগন দরকার কিনা গিদ্র যেতে বড়ে বেনাও উনি লগন ওনা কত অনকাগে আজ লগন হো আর গিদ্র লগন হো বানাহর লগন তো জম হুই আয়া বাং
1: হ্যাঁ বানাহর লগন তে আজ জম লেনাং গিদ্র বেশ হড়মো রে বেনাও
0: আয়
1: ওনা কলে বুঝাও কো না তারপরে বাই জম লেখান গিদ্র মা কম ওজন আইসে
0: আর যাহা ওনা না টেস্ট বিন মেন কিয়া পুন জখা পুন জখা
1: আছে পুন জখা আছে কো
0: উনঝো তো চেক কোপে টেস্ট আতা কো
1: উনঝো তো মানে চেক আপ গে বিপি কো ইয়ে কো গে চেক আপ কো আকো তো পেট কো চেক আপ মানে গিদ্র চেক লেকা মেনাইয়া ওনা কতিরতে পুন্ধা দো নিহতি চেক আপ দরকার আইয়া উজন বড়াপ কানা সে বাং ওনা লেঞেলা
0: ওই গিদ্র হো হারা
1: ইদিয়া তো না হ্যাঁ উজন যদি বড়াই দিয়া আইয়া হো ঠিক গে ওনা দো
0: ওই ওনা হো হিসাব মেনা আনা
1: তিনা
0: চাঁদো রে তিনা বড়া রে কথা মানে গিদ্র হারা রে অনুসার নয় হো না পে হিসাব বাবা হ্যাঁ তো নো নোয়া কো আপে তো মানে গিদ্র আনগন ধরি উনি তো বরাবর আপেয়া ইয়ার গে মানে বরাবর পে নেলে আ বাং হ্যাঁ
1: মাস কো মাস লে নেলে
0: হ্যাঁ
1: মাস কো মাস বাং তালা রে রেহো আলে সেন কাতে উনি সালা লে গপাল মারা গিয়ালে
0: তো কথা হই না যে যাহাই না গিদ্র আয়ো আয় উনি মা ভাবি গিয়া মেন গিয়া যে বাঙা ইন্দো বেস সেন তগে নাপায় নাপায় তগে গিদ্র আনগন মা তিন আর বেস গিদ্র গে কেটে গিদ্র গে আনগন মা ওনা লেখা হিসাব তে আপে যাহা গে জম নিউ পে বরাত আয়া না ওনা লেখা হিসাব গে উনি হয় জমা ইখান অনকা হো মেনা কো হানার হঞ্জার আর বাংখান দো আজ রিন ইরিল কুড়ি কো এমান কো উনকু কো হো তিনা গান চো অনকা এটকেটনে কো হয় তিনা গান চো কো আট ইয়া কো তো উনকু কো পে বুঝাও কো জোখা উনকু তো চেট কো মেন আঞ্জমা চে কো বাঙা আপিয়া কথা কথা
1: আঞ্জমা কো আঞ্জমে আকো নেতার দো মেতাও কলে সেদাইয়া যুগ দো বনু আনাং আর হই সেদাই বুড়ি দো মেন দো কো মেন গিয়া আলে দো নোয়ালে চিকালি আর নাওয়ালে চিকালি আর নেতার দো আপে দো অডি সুকিয়া দিপে লইয়া কো কানা অঙ্কা কো মেতা হালে গিয়া আদলে মেতা হাকো যে সেদাইয়া যুগ দো চাবায় না নেতার দো যতো সারো জিনিস বন জমে সেদাই দো যতো আড়া সাকাম বীর বুরু পাকাড়ে কো ডো কাতে পে জমলা আর নিতোগা দো ভেগার গিয়া আর নিতো নুই জিতই আবই গিদ্রা গে হুয়ু আয় আবই গে বেশ গিদ্রা ওনা ভবি কাতে নুই দো বন এমা হাকো জম দো আজ তো ওনা খাতির তে আপেলে বুঝোয় পে আপে তো বেশ গে সেবা এমা হেপে আর নুই তো জানা আলোপে টেনশন ইয়া মেনতে আলেলে বুঝাও কো তারপরে হই গে গে বুঝো কানা কো
0: বুঝো
1: কানা কো হ সেদাই লেকা দো অনকা দো বাকো আঠে কো কিন্তু মে মেটি দো পালেন কো আট কো রে হ বাকো মানে অনকা দো বাকো আট কো নেতা তো লই উনকু কো কলে মেতা কো জাহাই যদি আপকো আট পে আপে আলে লই আলে পে আলে উনকু লে বুঝো কো
0: এনতে রহগে আপে বুঝেও কাতে রহগে মিমিটিয়াং হ তো রসকে হ তাকো মেনা আজে বাঙা মিটি নাওয়া হল হিজু খান তালে আনা পেড়া হিজু কনা জাহানি কে হুই নাই কুড়ি তাই কোড়া তাই মনের মিটি রসকে হিজু আ এনখান হানহার হঞ্জার কো উনকু হ কো কুলি বুঝেও আছে লেকাতে আলে বহু দো ও চেল লে চিকা লে খান দো আলে বহু আ চেন হ এটকে টণে বাই হুই আ আর নাপাই নি ফট গিদ্র কো গিদ্র হুই মা যে নোয়া কথা কো কই আকো আকো তে কো কুলি বুঝাও কাত পিয়া
1: আদম আদম দ কো কুলি বুঝাও গিয়া কুলি বুঝাও কো মেনা কো দিদি ইয়ে হই আলে চে চে জম লে এমাইয়া বহু আদ লে লে কো নোয়া নোয়া জম আই দ অগুয়াই পে মানে খিরো কো ন অগুয়াই পে জমাই তারপরে আড়া কো সাকাম কো ডেলি আই সাগো জমা বেস্ত হে না হড়মো যতো আগে ফড়মুড়ো কো অগুয়াই পে সময় রে আর অনকা আবো মানা আতু দিশম রে মা যত হড়া মা বাই তাহে কো আসে পয়সা পত্র হো অনকা যাহা তিস রে মিদ হাট রে মেদ হা রে হো আপে উনি জম অচয় পে এনখান আবই বেস গিদ্র হইউ আমেতে লইয়া কো আলে
0: এনখান আপেয়া লইয়া হো কো আঞ্জমেন গিয়া আর আধান আধান হড়া দো আকোয়া হো ইচ্ছা মেনা আগ্রহ মেনা তাকোয়া বাং হে ওনা অনুসারে বহু কো কো সেবা যত নে হ্যাঁ
1: সেবা কো গিয়া কো
0: তো আপেয়া বুঝাউতে যেহেতু দাঁড়ান খানা পে যত পে বুঝ

এইটি শেষ করুছু গীতাঞ্জলি কার্যক্রম আকাশবাণী বারিপদা শ্রোতাবন্ধু স্টুডিও ঘড়ি সময় বর্তমান সকাল 9টা পরবর্তী কার্যক্রম রিলে করে শুনাউছু আকাশবাণী দিল্লি কিছুক্ষণ মধ্যে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: শুভ সন্ধ্যা যুব বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা সহ আজর যুববাণী কার্যক্রম আপনার স্বাগত জনাওছু। কার্যক্রম উপস্থাপনার মো সুনীতা বেরা,
1: মো পল্লিনা সারগরিয়া।
2: নমস্কার
1: যুব বন্ধু, পরীক্ষার ঋতু তো সরিগলা, তা মানে নুহে যে পরীক্ষা নাই। জীবনর প্রতিটি মুহূর্তে আমাকে পরীক্ষা দেওয়া পড়ব। পরীক্ষা সরি রেজল্ট বাহারি গলা। বর্তমান সময়ের সমস্ত যুববন্ধু মানে খুশি মনরে নূয়া নূয়া কলেজে আডমিশন নেওয়া যাচ্ছেন। আডমিশন প্রক্রিয়া মধ্য আরম্ভ হয়ে যাই। বর্তমান হচ্ছে ক্যারিয়র চয়নর সময়। আপন মানে কেউ দিগরে পাঠ পড়া চাহুন সেই অনুসারে বর্তমান হি স্ট্রিম বাছত, এবং কেউ স্ট্রিমে পড়লে আপনার লক্ষ্যে পৌঁছি পারে তা চিন্তা করতু, ভাবি চিন্তি কাম করতু, এবং পাঠপড়ার মন দিয়ন্তু। আপনার নূয়া নূয়া করে কলেজ যাবে, মন দিয়ে পাঠ পড়বে। সমস্ত যুব ভাই ভীমান আম কার্যক্রম তরফ অনেক অনেক শুভেচ্ছা।

তবে আজি তো সময় হয়ে যাই আজির কার্যক্রম আপনার কমিটি লাগিলা চিঠি লেখা জম্মা ভুলবেনি আমি চিঠি লেখার ঠিকা হল যুববাণী বিভাগ মারফত কেন্দ্র নির্দেশক আকাশবাণী বারিপদা পিনকোড নম্বর 7577002 তবে আজ এইটি রোজ নমস্কার।

এফএম ব্যান্ডরে 102.9 মেগাহার্জ যোগে এবং আজির অধিবেশন সহিত মু সত্যব্রত সাহু আকাশবাণী বারিপদা এথর শুনন্তু কার্যক্রম সূচনা ও সংবাদ। সারা রাজ্যরে বর্তমান প্রবল গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। দিনর সর্বোচ্চ তাপমাত্রা 45 ডিগ্রি পার কলানে। তেণু আমি সমস্তে কেমিতি সতর্ক রহিবা ও সুস্থ রহিবা সেথিপ্রতি কিছু পদক্ষেপ নেবা অত্যন্ত জরুরি। দিন 11টা ঠারু অপরাহ্ন 3টা যায় প্রবল খরা হেউছি। তেণু সেই সময় মধ্যে আমি ঘরে রহিবা পাইঁ চেষ্টা করিবা। যদি নিহাতি আবশ্যক পড়ে তবে আমি সুতা লুগা পিন্ধিবা, পাদরে জোতা, মুন্ডরে গামুছা, কলা চশমা ইত্যাদি ব্যবহার করিবা, সাঙ্গরে থন্ডা পানি নিশ্চয় নেবা, ছতা ব্যবহার করিবা, পর্যাপ্ত মাত্রারে পানি পিইবা, ভোকরে রহিবা নাহিঁ। পখাল তোরাণি, ওআরএস দ্রবণ, চিনি লুণ সরবত, লেম্বু সরবত, ঘোল দহি, আখু রস, পৈড় পানি ইত্যাদি প্রচুর পরিমাণে পিইবা। থন্ডা পানীয়ঠু দূরেই রহিবা। পরিবারে ছোট পিলা, বয়স্ক লোক, গর্ভবতী মা এবং রোগীমানঙ্কু বিশেষ ধ্যান দেবা, অত্যধিক পরিশ্রম করিবা নাহিঁ। হালিয়া বা থকা লাগিলে ছাই জায়গায় বিশ্রাম নেবা। যদি নিহাতি অসুবিধা লাগে তবে তুরন্ত ডাক্তারখানাকু যিবা এবং ডাক্তরঙ্ক পরামর্শ নেবা।

শ্রোতা বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8টা বাজি 15 মিনিট রু সকাল 9টা পর্যন্ত প্রচার করে যাচ্ছে কার্যক্রম হ্যালো বারিপদা। এই কার্যক্রম হিন্দি বা ওড়িয়া চলচ্চিত্র গীত উপরে আধারিত। আপনার এই কার্যক্রমের ভাগ নেই নিজ পছন্দর চলচ্চিত্র গীতকে কার্যক্রমের সামিল করা চাহুলে প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টার অপরাহ্ন 5টা মধ্যে আমাকে টেলিফোন করা অনুরোধ। আমার টেলিফোন নম্বরটি হচ্ছে 06792254105। টেলিফোন নম্বরটি পুনে কই রাখুছি 06792254105।

0: ও তামিলনাড়ুর কিছু অংশ মৌসুমী ছুইবা নিয়ে পাণিপাগ বিভাগ পক্ষ অনুমান করা যাইছি। উত্তর পূর্ব ও সংলগ্ন ও পূর্ব কেন্দ্রীয় বঙ্গোপসাগর উপরে থিবা ঘূর্ণিবলয় সমুদ্র পতন ঠারু 4.5 কিলোমিটার পর্যন্ত ব্যাপি রয়েছে। রাজ্যের কালবৈশাখী জনিত বর্ষা প্রভাবে তাপমাত্রা হ্রাস পাইলে গুড়ুগুড়ি জারি রয়েছে। মুখ্য সংবাদ পুণিথরে রাজ্যের বিজেপি সরকারঙ্ক 2 বর্ষ পূর্তি কার্যক্রমে যোগ দেবে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী। 2036 সুদ্ধা রাজ্যকে কুপোষণ মুক্ত করা দিগে পদক্ষেপ গ্রহণ করছেন সরকার। বিপর্যয় পরিচালনা নিয়ে আসন্তকাল পুরীতে আরম্ভ হব ব্রিক্স রাষ্ট্রসমূহ বৈঠক এবং নয়াদিল্লিতে আসন্তকাল প্রদান করা জাতীয় পঞ্চায়েত পুরস্কার। ওড়িশা 5টি বর্গে মনোনীত। আঞ্চলিক সংবাদ আজ এতে শেষ হল।
1: আপনার কার্যক্রম শুণুচ্ছেন আকাশবাণী কটক কেন্দ্রের।
2: আজির প্রসঙ্গ জীবনকু সকারাৎমক ভাবে বিতাইবা। আলেখ্য প্রফুল্ল কুমার দাস, উপস্থাপনায় মু মহেশ্বর সাহু। সম্বলপুর সমেত ওড়িশার বিভিন্ন শহরে গত রবিবার দিন বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছিল। স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সদস্য, সচেতন সামাজিক কার্যকর্তা হাতের প্ল্যাকার্ড ও স্লোগান দিয়ে জনসাধারণকে সচেতনতার বার্তা প্রদান করুলে। প্ল্যাকার্ডে তমাখু বর্জন করা সংক্রান্ত স্লোগানমান লেখা যাই। দিন আরম্ভর সাধারণ মানুষটি এভাবে বার্তা সহ তার দৈনন্দিন জীবন আরম্ভ করেছিল। কিছু লোকের এভাবে প্রয়াস অন্য মানক মনক আন্দোলিত করা সহ সুদূর প্রসারী প্রভাব পকাইব বলে আশা করা যাচ্ছে। পদযাত্রার কারণ লা সেদিন বিশ্ব তমাখু বর্জন দিবস পালন করা যাচ্ছিল। তমাখু ব্যবহারক না কহাপাই বারম্বার পরামর্শ দিয়া যাই। বর্তমানের গ্রীষ্ম ঋতুরে অত্যন্ত গরম পরিস্থিতি ভিতরে লোক জীবন অতিবাহিত করছেন। উত্তপ্ত পরিবেশক নিয়ন্ত্রণ করা ব্যাপক বৃক্ষরোপণ করা লোক সচেতন করা যাচ্ছে, কারণ বৃক্ষ সামূহিক ভাবে জীবজগতর বহুবিধ উপকার করে থাকে। হলে অন্যপক্ষে টবাকো মানুষক বিনাশর রাস্তাকে টাণি নিয়ে থাকে। তমাখু এভাবে এক উদ্ভিদকোৎপাদ যা বিপদসংকুল জীবনর অন্য নাম পাল্টিছে। পৃথিবীর তমাখু সেবন জনিত মৃত্যু এক চিন্তার কারণ পাল্টিছে। তমাখু ব্যবহার দ্বারা মুখগহ্বর কর্কট রোগী বৃদ্ধি পাইবা সহ হৃৎপিণ্ড, যকৃত এবং ফুসফুস বিশেষভাবে প্রবাহিত হয়ে থাকে। চলিত বর্ষ নিকোটিন ও তমাখু পরি বদভ্যাসক মোকাবিলা করা, ভ্রমাত্মক উদ্দেশ্যক উজাগর রাখা প্রসঙ্গ নিয়ে এই দিবস পালিত হয়েছে। 2008 বিশ্ব স্বাস্থ্য সংগঠন তমাখু সেবন নিষেধ জরিয়া বিশ্বস্তরের অকাল মৃত্যু রোকিবার এক বড় প্রয়াস আরম্ভ করেছিল। বিশ্ব স্বাস্থ্য সংগঠন করেছিবা আকলন অনুযায়ী শরীরের 28 প্রকার রোগ সৃষ্টির তমাখু সেবন এক কারণ পাল্টি থাকে। সেমধ্যে অধিকাংশ হচ্ছে বিপজ্জনক, যেপরিক ফুসফুস কর্কট, শ্বাসক্রিয়া সম্বন্ধীয় সিওপিডি এবং হৃদরোগ আদি। ধূমপান এবং তমাখু সেবন উপরে ব্যক্তির স্বরপেটিকা, মুখগহ্বর এবং অগ্নাশয়ের মধ্যে কর্কট রোগ হয়ে থাকে। রক্তনলীজনিত রোগ এবং উচ্চ রক্তচাপ মধ্যে আশঙ্কা রয়েছে। মানুষ প্রজনন ক্ষমতাকে মধ্যে এহা প্রভাবিত করুথিবা গবেষণার জনাপড়ছে। প্রতিবর্ষ বিশ্বরে তমাখু সেবন দ্বারা 80 লক্ষ লোকের মৃত্যু ঘটুথিবা নেই আকলন করা যাইছে। সেমধ্যে 16 লক্ষ লোকের পরোক্ষ ধূমপান জনিত সংক্রমণ যোগ মৃত্যু হওয়া দেখা যাচ্ছে। নিজের মৌজ মজলিস পাই ধূমপান করুথিবা লোক আখপাখ ব্যক্তিবিশেষক প্রভাবিত করে থাকে। সেমানে ধূমপান নকরি মধ্যে পরোক্ষরে এহা দ্বারা প্রভাবিত হয়ে জীবন হরাই থাকে। এভাবে মৃত্যু দ্বারা সেই প্রভাবিত লোকঙ্কর পরিবার বহু অসুবিধার সম্মুখীন হয়ে থাকে। পরোক্ষ ধূমপান জনিত জীবনহানি বিভিন্ন বর্গর লোকঙ্কু প্রভাবিত করে থাকে। বৈজ্ঞানিক মতরে যে প্রসূতি মহিলা ধূমপান করতে সেমানক গর্ভরে থাকা শিশুর মস্তিষ্ক অম্লজান অভাব জনিত পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকে, ফলে শিশুটির জীবনের সংকটজনক স্থিতি আসি থাকে। অন্যপক্ষে ধূমপান করুথিবা পুরুষক ক্ষেত্রে নম্পুষক মাত্রা অধিক রয়েছে। সদ্যতম রিপোর্ট অনুযায়ী ভারতর গুজরাট, উত্তরপ্রদেশ এবং আন্ধ্রপ্রদেশ মুখ্য তমাখু উৎপাদক রাজ্য ভাবে পরিগণিত হচ্ছে। অন্য রাজ্যগুলির মধ্যে তেলেঙ্গানা, বিহার, পশ্চিমবঙ্গ এবং কর্ণাটকের মধ্যে বহু পরিমাণের তমাখু উৎপাদিত হচ্ছে। জীবনের তমাখু বা ধূমপান সেবন প্রায়তঃ কিশোর অবস্থার আরম্ভ হয়ে থাকে। ভারতের প্রতিবর্ষ তমাখু সেবন জনিত কারণর 13 লক্ষ লোকের মৃত্যু হয়েছে। সিগারেট, বিড়ি, গুটকা, খৈনি, হুক্কা, ই সিগারেট আদি সেবন জীবন পাই অত্যন্ত ক্ষতিকারক হচ্ছে। তমাখু সেবন জীবনের এক নিশা হয়ে যাওয়া পরে এখন ত্যাগ করা কষ্টকর হয়ে পড়ে। তবে এর দূরেবা সরকারের পক্ষ বিভিন্ন প্রকার পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে। ସୃଷ୍ଟିରେ ମଣିଷ ଜୀବନ ସବୁଠାରୁ ମୂଲ୍ୟବାନ। ସେଥିପାଇଁ ମଣିଷକୁ ଅମୃତସ୍ୟ ସନ୍ତାନ ବୋଲି ବିବେଚନା କରାଯାଇଛି। ଏହି ସୁନ୍ଦର ଜୀବନକୁ ସକାରାତ୍ମକ ଭାବରେ ବିତେଇବା ପାଇଁ ସମସ୍ତ ପ୍ରକାର ବଦଭ୍ୟାସକୁ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡ଼ିବ। ଯୋଗ, ପ୍ରାଣାୟାମ, ଏହି ସକାରାତ୍ମକ ଚିନ୍ତାଧାରା ଆଦି ଲାଭଦାୟୀ ପ୍ରସଙ୍ଗଗୁଡ଼ିକୁ ଜୀବନର ଅଂଶ ଭାବେ ଗ୍ରହଣ କରିବାକୁ ପଡ଼ିବ। ନିଶା ସେବନକୁ ବର୍ଜନ କରି ଏକ ସୁସ୍ଥ ତଥା ସୌହାର୍ଦ୍ଦ୍ୟପୂର୍ଣ୍ଣ ବାତାବରଣ ସୃଷ୍ଟି କରିବା ଅତ୍ୟନ୍ତ ଜରୁରୀ।